ভিনছিরো তো হকে মেসাজ আনসনে না তোর মাই তার নালে মুজিক দেলা এ মুজিক এ মিস্টার ডমি হকে মিস্টার ডমি মুজিক কোস্তিক নিয়া মুজিক রে মাতে তো কন্তিনালে তা মেসাজ মুজিক।